দেদে মঙ্গে সেসা গুণা সব করে সংসার চোরা জরাতে কোড়ে ওরা খারাপ আমি এখন দেখা চলে থাও তোরা বেঙ্কাই কার জলসল জিয়া পুরিয়ালো আকার আকার ওই যা

হাউস দা হাউস লয়া হাউস খটিয়া হাউস গয়া হাউস চার করে আর হাউস পাপন বিচার হাউস নরসিংহ অবতার হাউস সে হাউস রয়ে হাউস পরিয়ে হাউস তবে হাউস জাতি সিখোয়ে হাউস মূর্খ হাউস।